গ্ল্যামার কন্যা। আদিত্য ধরের ধুরন্ধর সিনেমায় অভিনয়ের পর থেকেই বলিউডে তাকে নিয়ে চর্চা বাড়ছিল। এর আগে তাকে বিভিন্ন টিভিসিতে বিভিন্ন ছোট বাচ্চাদের ক্যারেক্টারে তাকে দেখা গেছে এবং কিছু সাউথ ইন্ডিয়ান সিনেমাতেও তাকে দেখা গেছে। তারপর তাকে ধরতে গেলে নায়িকা হিসেবে প্রেজেন্ট করা হয় ধুরন্ধর সিনেমাতে, যেখানে রণবীর সিং এর অপোজিটে সে অ্যাক্টিং করেছেন। বিনোদনের জগতে তার পথ চলা কিন্তু অনেক বছরের, প্রায় 6 বছর বয়স থেকে তামিল সিনেমা দেবিয়া থিরুমাগালে শিশু শিল্পী হিসেবে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এরপর একে একে তামিল, তেলুগু ও হিন্দি তিন ইন্ডাস্ট্রিতেই তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। রূপালী পর্দার অমর নায়িকা মধুবালার চরিত্রে এই তরুণ অভিনেত্রীর অভিনয় ক্যারিয়ারকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছি আমরা। সঞ্জয় লীলা বানসালি মধুবালার জীবন নিয়ে বায়োপিকের কাজে হাত দেবেন। মিড ডে এক প্রতিবেদনে বলা হয়েছে, লাভ অ্যান্ড ওয়ার এর কাজ শেষ করেই মধুবালার বায়োপিকের শুটিং শুরু করবেন সঞ্জয় লীলা বানসালি। এর আগে কিন্তু একটা রিউমার ছড়িয়েছিল যে মধুবালার ক্যারেক্টারে আমরা আলিয়া ভাটকে দেখতে পাবো বলে একটা ধারণা হয়েছিল, কিন্তু যাই হোক নতুন নায়িকাকে সুযোগ দিয়েছেন সঞ্জয় লীলা বানসালি। এটার জন্য আসলে আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আলিয়া ভাটের এক্সপ্রেশন এবং অ্যাক্টিং কিন্তু প্রায় সব মুভিতেই সেমই থাকে আমার কাছে মনে হয়। তাই আমার কাছে মনে হয় যে নতুনদেরকে সুযোগ দেওয়া উচিত, নতুনদেরকে একবার করে সুযোগ দেওয়া উচিত ভালো চরিত্রে অভিনয় করার জন্য। আর মধুবালা চরিত্রটা কিন্তু অনেক বড় একটা রেসপন্সিবিলিটির একটা চরিত্র, কারণ তার সাথে জুড়ে আছে পুরো একটা অরা, একটা বলিউড, একটা সুপারস্টার, একটা ট্যাগ, তাই না? তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে সারার সাথে আই থিঙ্ক যাবে, কারণ সারার ফেসের স্ট্রাকচারও কিন্তু মধুবালার সাথে অনেকটাই ম্যাচ হয়। তো দেখা যাক কি হয়, সিনেমা যদি হয়ে থাকে তাহলে আমরা তো রিলিজ হওয়ার পরেই বুঝতে পারবো যে কেমন করেছে অভিনয়, তাই না? যাই হোক, আমরা এখন আরো একটা সুন্দর গান আপনাদের জন্য প্লে করে দিচ্ছি। গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।